কৃষিকা দত্তর গল্প আর জুপিকা চক্রবর্তীর কবিতা অনুষ্ঠানটি যুগুতে আগবাব ভার্গব কলিতায়। 7:50 আগবা হব যুব আবৃত্তি অনুষ্ঠান। অমৃতপ্রভা মহন্ত আর সঙ্গীবৃন্দর কণ্ঠর বৃন্দগান। 8:05 বাদ্য সঙ্গীত অনুষ্ঠান আগবা হব উন্মিলন কলিতার ভায়োলিন বাদন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে সামরা হব আমার আজির যুববাণী।

0: অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।

বড়র চৈধ্য দিন গইলা, জিলার নাম কার্বি আংলং হইলা। এনে দিনত শ্যামসন সিংর হইলা আবির্ভাব, জাতির খনিকর হই বিস্তারে প্রভাব। সমাঙ্কান উৎসবত নাচ সমাঙ্কান হয়, দেখা গাভরুয়ে নাচি ধরিত্রী কপায়। রং বং কেরাং আর রংপি কত জনে।